আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাংকগুলি এবং সিস্টেম প্রোভাইডার ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই লেনদেনের ক্ষেত্রে 2000 টাকা পর্যন্ত কোনোরকম চার্জ ধার্য করতে পারবে না। গুজরাটের গান্ধীনগরে আজ শুরু হচ্ছে ওয়ার্ল্ড সার্কুলার ইকোনমিক ফোরাম। ভারত ও কানাডার মধ্যে প্রস্তাবিত সিএপিএ নিয়ে চতুর্থ দফার আলোচনা শুরু হয়েছে নতুন দিল্লিতে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট গৃহীত বিভিন্ন ব্যবস্থাপনা বিচারপতিদের বিরুদ্ধে যে কোনো রকম অভাব অভিযোগের নিষ্পত্তির ক্ষেত্রে অত্যন্ত সময়োচিত। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় এফআইআর দায়ের করেছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের ওপর নতুন করে হামলা করেছে। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। আসছি বিস্তারিত খবরে। সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাংকগুলি এবং সিস্টেম প্রোভাইডার ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই লেনদেনের ক্ষেত্রে 2000 টাকা পর্যন্ত কোনোরকম চার্জ ধার্য করতে পারবে না। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন 2007-এর আওতায় অর্থমন্ত্রক গতকাল এক গেজেট বিজ্ঞপ্তি জারি করে। এতে জানানো হয়েছে, রূপে ডেবিট কার্ডের ক্ষেত্রেও 2000 টাকা পর্যন্ত পেমেন্টের ক্ষেত্রে কোনো চার্জ নেওয়া যাবে না। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কোনো ব্যাংক বা সিস্টেম প্রোভাইডার ইউপিআই বা রূপে ডেবিট কার্ডের মাধ্যমে টাকা পেয়েছেন এমন কারোর ক্ষেত্রেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো চার্জ আরোপ করতে পারবে না। সংসদে ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা কর সংক্রান্ত সংশোধনী আইন পাশ হওয়ার পরে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে চার্জ ধার্য করা নিয়ে বিভিন্ন মহলে যে প্রশ্ন উঠেছিল তার প্রেক্ষিতেই অর্থমন্ত্রকের পক্ষ থেকে বিস্তারিত এই ব্যাখ্যা দেওয়া হল। গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে আজ শুরু হচ্ছে ওয়ার্ল্ড সার্কুলার ইকোনমি ফোরাম 2026। দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন যৌথভাবে করবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। সম্মেলনে 65টিরও বেশি দেশ থেকে 2000-এর বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। বিভিন্ন সামগ্রী বা উপকরণকে সংস্কারের মাধ্যমে রিসাইক্লিং বা পুনরায় ব্যবহারযোগ্য সম্পদে পরিণত করার উপর জোর দিয়ে সার্কুলার ইকোনমি বা চক্রাকার অর্থনীতির প্রসার ঘটানোই এই ফোরামের লক্ষ্য। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, ফিনিশ ইনোভেশন ফান্ড সিট্রা এবং গুজরাট সরকারের যৌথ উদ্যোগে এই ফোরামের আয়োজন করা হচ্ছে। সমাপ্তি অধিবেশনে আগামীকাল কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এবং ফিনল্যান্ডের পরিবেশমন্ত্রী সারি মুলতানা উপস্থিত থাকবেন। ভারত ও কানাডার মধ্যে প্রস্তাবিত সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ নিয়ে চতুর্থ দফার আলোচনা নতুন দিল্লিতে শুরু হয়েছে। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য $5,000 কোটি মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যেই এই আলোচনা। গতকাল শুরু হয়ে 5 দিনের এই বৈঠক চলবে 18 সেপ্টেম্বর পর্যন্ত। বাণিজ্যিক পণ্য পরিষেবা, ব্যবসায় প্রযুক্তিগত বাধাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, 2025-26 অর্থবর্ষে ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 8.22% কমে $795 কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ভারত থেকে কানাডায় রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্যের মধ্যে রয়েছে ওষুধ, লোহা ও ইস্পাত, সামুদ্রিক খাদ্য, সুতির পোশাক, ইলেকট্রনিক সামগ্রী এবং

0: রাসায়নিক দ্রব্য। অন্যদিকে কানাডা থেকে ভারত মূলত ডাল, মুক্ত ও আধা মূল্যবান পাথর, কয়লা, সার, কাগজ এবং অপরিশোধিত তেল আমদানি করে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে টেলিফোনে বার্তালাপ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানান, তারা দ্বিপাক্ষিক সহযোগিতা এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভিয়েতনাম ভারতের অ্যাক্ট ইস্ট নীতি, ভীষণ মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিকোণের এক উল্লেখযোগ্য অংশীদার। তিনি গতকাল নতুন দিল্লিতে ভারত ভিয়েতনাম বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিশনের 19তম অধিবেশনে যৌথভাবে পৌরোহিত্য করেন।
1: This 19th JCM therefore offers us a very valuable opportunity to review the implementation of the commitments which have been made and to translate the political momentum at the highest level into concrete tangible outcomes for our people. Vietnam for us is a key partner in India's Act East policy, in our vision Mahasagar, in our outlook of the Indo-Pacific. Vietnam is equally an important partner in the framework of our comprehensive strategic partnership with the ASEAN.
0: ভিয়েতনামের বিদেশমন্ত্রী লে ওয়াই ট্রুংয়ের সঙ্গে বৈঠকে ভারত ভিয়েতনাম সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের পূর্ণাঙ্গ দিক বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক অগ্রগতির বিভিন্ন ক্ষেত্র পর্যালোচনা করেন। লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা আজ বলেছেন, গণতন্ত্রের ধারণা ভারতের কাছে নতুন নয়। দেশের গণতন্ত্রের শিকড় সভ্যতাগত ঐতিহ্যের গভীরে প্রথিত রয়েছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় শ্রী বিড়লা বলেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে তার অবস্থানকে উদযাপনের পাশাপাশি গণতান্ত্রিক ঐতিহ্যকেও স্মরণ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বৃহস্পতিবার নতুন দিল্লির যশভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর পঞ্চম পর্বের উদ্বোধন করবেন। 40টিরও বেশি দেশের প্রতিনিধি, 600 জন প্রদর্শনকারী এবং 300টি আন্তর্জাতিক কোম্পানি এই সম্মেলনে যোগ দেবেন। প্রদর্শনীতে থাকবে 6টি দেশ ও 12টি রাজ্য সরকারের প্যাভিলিয়ন এবং স্টার্ট আপের একটি প্যাভিলিয়নও। ভারত সেমিকন্ডাক্টর মিশন এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিকন ইন্ডিয়া প্রদর্শনী বিশ্বের বিভিন্ন দেশের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক প্রযুক্তি ক্ষেত্রকে সহযোগিতা, উদ্ভাবন, ম্যানুফ্যাকচারিং, বিনিয়োগ ও প্রতিভা বিকাশের সুযোগ এনে দেবে। আগামী বছর জাতীয় যুব উৎসব হবে 10-12 জানুয়ারি নতুন দিল্লিতে। বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ 2027 শিরোনামে এই উৎসবের মূল লক্ষ্য হল উন্নয়নমূলক প্রকল্পে যুব নেতৃত্বকে উৎসাহিত করা এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যুব সমাজের কণ্ঠস্বর ভাবনাকে জাতীয় স্তরে পৌঁছে দেওয়া। পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল খায়ের উপস্থিতিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে মাই ভারত প্রকল্পের পশ্চিমবঙ্গ বিভাগের ডেপুটি ডিরেক্টর রিজভি শাহনওয়াজ রহমানের এ বিষয়ে বিস্তারিত জানান। আজকের প্রসঙ্গে এবারের বিষয় জাতীয় পুষ্টি মাস। মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুটের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের প্রধান বিচারপতি সূরিয়াকান্ত বলেছেন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টগুলি গৃহীত বিভিন্ন ব্যবস্থাপনা বিচারপতিদের বিরুদ্ধে যে কোনো অভাব অভিযোগের নিষ্পত্তির ক্ষেত্রে অত্যন্ত সময়োচিত এবং সুফলদায়ক।
2: The mechanism which Supreme Court and the High Courts have developed is one of the robust and very timely also. Given a choice, a judicial officer when passes an interlocutory order or if he adjourns a case, at every stage he will invite a complaint. I will leave it to public domain. And it's a very seriously debatable issue that should those complaints on a platform, on a website, you need to have an internal very strong mechanism which must complete objectivity, dispassionate approach and in a very responsible manner must deal with it.
0: তিনি গতকাল নতুন দিল্লিতে ষষ্ঠ রাম জেঠমালানির স্মারক বক্তৃতায় ভাষণ দিচ্ছিলেন। প্রধান বিচারপতি বিচার ব্যবস্থার নিরন্তর সংস্কার ও স্বচ্ছতা বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় এফআইআর দায়ের করেছে। 2020-এর 8 জুন একটি ভবনের 12 তলা থেকে পড়ে মৃত্যু হয় দিশার। বোম্বে হাইকোর্টের একটি নির্দেশের ভিত্তিতে দায়ের করা এই এফআইআরে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে ও তাদের নিরাপত্তারক্ষীর নাম রয়েছে। এছাড়াও দিনমরিয়া, রোহন রায়, সুরজ পাঞ্চলি, রিয়া চক্রবর্তী এবং পুলিশ অফিসার সচিন ভাজো পরমবীর সিংও রয়েছেন অভিযুক্তের তালিকায়। চতুর্দশ জেপিএসসির

0: প্রাথমিক পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিআইডি রাঁচির রাতু রোড এলাকা থেকে একটি কোচিং সেন্টারের মালিক সঞ্জীব কুমারকে গ্রেফতার করেছে। এদিকে জেএসএসসি সিজিএল পরীক্ষায় অনিয়মের অভিযোগেও সিআইডি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের পূর্ব কেন্ত কলোনি থেকে দিলীপ কুমার পাসওয়ান নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। মহারাষ্ট্র অধ্যাপক নিয়োগের জন্য স্টেট এলিজিবিলিটি টেস্ট সেটের দিন পরিবর্তন করা হয়েছে। এই পরীক্ষা নেওয়া হবে আগামী মাসের 25 তারিখে, এ মাসের 27 তারিখে তা হওয়ার কথা ছিল। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের উপর নতুন করে হামলা করেছে। ইয়েমেনি কর্তৃপক্ষ জানিয়েছে গোষ্ঠীটি লোহিত সাগরের কাছে পশ্চিম উপকূলে নিজেদের অবস্থান ক্রমশ মজবুত করছে। এদিকে উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলো ইরানের সঙ্গে পূর্ব নির্ধারিত আলোচনা স্থগিত রেখেছে। এর কারণে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ছড়িয়ে পড়ার এবং বিশ্বব্যাপী তেল সরবরাহের উপর নেতিবাচক প্রভাব সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে হুথিদের এই হামলায় 13 জন সাধারণ নাগরিক আহত হয়েছেন। সম্প্রতি লোহিত সাগরের প্রবেশপথের পেরিম দ্বীপ দখল সহ হুথিদের এই হামলা সৌদি আরবের তেল রপ্তানির উপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশি পোড়া বিভিন্ন বিনিময় ব্যবস্থার আওতাধীন পর্যটক ও বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কতদিন সেদেশে থাকতে পারবেন সে ব্যাপারে নির্দিষ্ট সময়সীমা জারি করে ট্রাম্প প্রশাসনের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে সেদেশের একটি ফেডারেল আদালত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়া ও ইউক্রেন পরস্পরের শক্তি কেন্দ্রের উপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে, তবে এই সমঝোতা কবে থেকে কার্যকর হবে, কতদিন বহাল থাকবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7:30। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকগুলি এবং সিস্টেম প্রোভাইডার ইউনিফাইড পেমেন্টস ইন্টারক্রম বা ইউপিআই লেনদেনের ক্ষেত্রে 2000 টাকা পর্যন্ত চার্জ ধার্য করতে পারবে না। গুজরাটের গান্ধীনগরে আজ শুরু হচ্ছে ওয়ার্ল্ড সার্কুলার ইকোনমি ফোরাম। খবর শেষ হলো, পরের খবর 10:10।
1: यो आकाशवाणी खरसाङ हो, प्रादेशिक समाचार प्रवेश राईबाट सुन्नुहोस्। पश्चिम बंगालमा आयुष्मान भारत प्रधानमन्त्री जन आरोग्य योजना लागू भएको एक महिना पूरा भएको अवसरमा मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले हिजो सोमबार योजनाको उपलब्धिहरू साझा गर्नुभयो। उहाँले भन्नुभयो राज्यमा यो योजना लागू भएपछि अहिलेसम्म 50,000 भन्दा बढी मानिसहरूले अस्पतालमा उपचार प्राप्त गरिसकेका छन् र यस योजना अन्तर्गत 28 करोड रुपियाँ भन्दा बढीको उपचार गरिएको छ। श्री अधिकारीले सोसियल मिडिया प्लेटफर्म एक्समा पोस्ट गर्नुभयो 16 अगस्त 2026 पश्चिम बंगालमा आयुष्मान भारत प्रधानमन्त्री जन आरोग्य योजना लागू गरिएको थियो। एक महिनाभित्र यसको लाभ राज्यका हजारौं परिवारहरूसम्म पुगेको छ। उहाँले यसलाई प्रत्येक नागरिक विशेष गरी विपन्न परिवारहरूलाई पहुँच योग्य सम्मानजनक र गुणस्तरीय स्वास्थ्य सेवा प्रदान गर्ने दिशामा महत्वपूर्ण उपलब्धि भएको बताउनु भएको छ। मुख्यमन्त्रीका अनुसार यस योजना अन्तर्गत पहिलो महिनामा 50 लाख भन्दा बढी मानिसहरू अस्पताल भर्ना भएका थिए र विभिन्न स्वास्थ्य संस्थाहरूमा उपचार गरिएको थियो। लाभार्थीहरूलाई 28 करोड रुपियाँ भन्दा बढीको आवश्यक चिकित्सा सेवा पनि प्रदान गरिएको थियो। उहाँले जानकारी दिनुभयो राज्य बाहिर उपचार आवश्यक पर्ने 1,102 भन्दा बढी बिमारीहरूले पनि आयुष्मान योजना मार्फत पश्चिम बङ्गाल बाहिरका अस्पतालहरूमा चिकित्सा सेवा प्राप्त गरेका छन्। पश्चिम बंगाल सरकारले भूमि मालिकहरूको जानकारी बिना गरिने फर्जी भूमि पञ्जीकरणलाई रोक्न एक प्रौद्योगिकी आधारित प्रणाली सुरु गरिरहेको छ। यो सम्पत्ति पञ्जीकरणलाई अधिक सुरक्षित र पारदर्शी बनाउन एक महत्त्वपूर्ण प्रशासनिक कदम हो। यस सम्बन्धमा स्ट्याम्प्ड ड्युटी अनि पञ्जीकरण विभागले चाँडै मोबाइल एप लन्च गर्नेछ। यस एपले पञ्जीकरण कार्य लयहरूमा क्रेता अनि विक्रेताहरूको पहिचानलाई डिजिटल रूपले सत्यापित गर्नेछ। यस प्रणालीको पाइलट प्रोजेक्ट आगामी सप्ताह विधाननगरबाट सुरु हुनेछ अनि 2 सप्ताहको परीक्षणपछि दुर्गा पूजादेखि सम्पूर्ण राज्यमा लागू हुने आशा गरिएको छ। यो नयाँ प्रणाली अन्तर्गत पञ्जीकरण आवेदन जम्मा गरेमा क्रेता अनि विक्रेता दुवैलाई एक नम्बर प्राप्त हुनेछ। आधार सत्यापनपछि उनीहरूले मोबाइल फोनमा 4 MB अप्नी एप डाउनलोड गर्न पर्नेछ। निर्धारित पञ्जीकरण तिथिमा दुवै पक्षलाई पञ्जीकरण कार्यालयमा व्यक्तिगत रूपले उपस्थित हुनुपर्नेछ अनि एपमा आफ्नो नम्बर दर्ता गर्नुपर्नेछ। खरसाङ महकुमा अन्तर्गत दुधे स्थित बेली ब्रिज मर्मतीका लागि आज बिहान 6 बजेदेखि बेलुकी 6 बजेसम्म बन्द रहनेछ। खरसाङ र मिरिक अनि सिलगढी र मिरिकलाई जोड्ने दुधेको बेली ब्रिज मर्मती गरिने भएको छ।

0: গত 7ই সেপ্টেম্বর সোমবার পরিবেশ সংরক্ষণ, সঠিক বজ্রের ব্যবস্থাপনা এবং প্লাস্টিক বজ্রের পুনর্ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে আলিপুরদুয়ারে উত্তরবঙ্গ বিজ্ঞান ভারতীর উদ্যোগে প্রকৃতি মিত্রম কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির অংশ হিসেবে 7টিরও বেশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের নিজ নিজ নোডাল শিক্ষকদের সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এই কর্মসূচিতে। এই কর্মসূচি বিষয়ে শিক্ষক গৌতম দেবনাথ জানান,
1: আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি করা এবং তার জন্য স্টুডেন্টরা যে হাউজহোল্ড যে প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, ড্রাই প্লাস্টিক ক্যারি করে স্কুলে আনবেন এবং স্কুল থেকে আমরা রিসাইকেলের জন্য পাঠাবো এবং সেটা মান্থলি আমরা রিসাইকেল ব্যবস্থা করব এবং রিসাইকেলের পরে যারা স্টুডেন্টরা পার্টিসিপেট করবেন তারা মান্থলি যেটা এবং কোয়ার্টারলি এবং অ্যানুয়ালি তাদের ফেলিসিটেশনের ব্যবস্থা থাকবে এবং তাদের অ্যানুয়াল পারফরমেন্সের ভিত্তিতে যে বেস্ট স্টুডেন্টদের নিয়ে এডুকেশনাল ট্যুরের ব্যবস্থা করব। এই এই নিয়েই প্রোগ্রামটা ছিল এবং এই প্রোগ্রামটা আমরা সকলে মিলে ইনোগ্রেশন পার্টিসিপেট করে সুন্দরভাবে আমরা সেটা করলাম এবং আমাদের যে টিচাররা উপস্থিত ছিলেন এবং স্টুডেন্টরা সকলে উৎসাহ দেখিয়েছেন এবং প্রোগ্রামটা সর্বোত্তমভাবে সহযোগিতা করেছে।
0: স্কুলে যে বাচ্চারা বা ছাত্রছাত্রীরা যে জল নিয়ে আসে বা টিফিন নিয়ে আসে সেগুলো অনেক সময় প্লাস্টিকের বোতল হয়, প্লাস্টিকের বক্স হয়, আমরা সেগুলোকে রিপ্লেসমেন্টের কিছু ব্যবস্থা করেছি।
1: আমরা প্রথমে ছাত্রদের মধ্যে প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক বিশেষ করে যে ক্ষতি করে, যে মাইক্রোপ্লাস্টিক তৈরি হচ্ছে, সেটা সম্বন্ধে বাচ্চাদের আমরা অ্যাওয়ারনেস করছি এবং তারা ভবিষ্যতে বাচ্চাদের মধ্যে দেখা গেছে কথা বলে তারা যত তাড়াতাড়ি সম্ভব তারা প্লাস্টিক এর টিফিন বক্স এবং প্লাস্টিক জলের বোতল বর্জন করবে, তারা শপথ নিয়েছে এবং পরবর্তীকালে যারা প্লাস্টিক এর টিফিন বক্স এবং প্লাস্টিক ওয়াটার বোতল সম্পূর্ণরূপে ব্যবহার বন্ধ করে দিবে, এরা স্টুডেন্টরা শপথ নিয়েছে।
0: তার পরিবর্তে ওরা কিসে জল আনবে আপনারা কিছু আইডিয়া দিয়েছেন?
1: না, আমরা অবশ্যই দিয়েছি। ওরা যে আমাদের যে স্টিল মানে স্টেনলেস স্টিলের বোতল অথবা কপার বোতল এর ব্যবস্থা করবে এবং কিছু কিছু ক্ষেত্রে যেটা পসিবল না হলে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নয় যেগুলো যারা সেগুলো প্রথমে ইউজ করবে এবং যাদের বাড়ি থেকে আস্তে আস্তে তারা ইউজ করবে বলেছে মেনলি স্টিল বোতল, স্টিলের বোতল এবং গ্লাস বোতল। গ্লাস বোতল স্কুলের ক্ষেত্রে একটু অসুবিধা হবে ক্যারি করা, তবে স্টিল বোতলই সবাই আমরা স্টেনলেস স্টিলের বোতলটাই প্রেফার করছি। এখন বর্তমানে বাজারে যে প্লাস্টিক বাইরের দিকে হয়তো প্লাস্টিক পোর্ট থাকে কিন্তু ভিতরে স্টেনলেস স্টিলের পোর্ট থাকে, সেই বোতল গুলো ব্যবহার করবে আর টিফিন বক্স তারা 100% ব্যবহার করবে। বাচ্চাদের যে প্লাস্টিক সম্বন্ধে যে একটা মাইক্রোপ্লাস্টিক যে সবসময় প্লাস্টিক থেকে বেরোচ্ছে এবং কসমেটিক্স থেকে প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিক বেরোচ্ছে সেই সম্বন্ধে বাচ্চাদের অবগত করা হয়েছে, বাচ্চারা বুঝেছে এবং বাচ্চারা আগামী দিনে প্লাস্টিক যতটা সম্ভব ব্যবহার বন্ধ করবে আশা দিয়েছে আমাদের।
0: গত 5ই সেপ্টেম্বর শনিবার উত্তর দিনাজপুরে গোয়ালপোখারে 2 নম্বর ব্লকে আয়োজিত হলো আন্তঃ স্কুল নকআউট ফুটবল প্রতিযোগিতা। নন্দঝড় গ্রামে নন্দঝড় আদিবাসী তপশিলী হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় গোয়ালপোখার চক্রের অন্তর্গত 16টি প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। আয়োজকদের দাবি, জেলার প্রাথমিক স্তরে ছাত্রছাত্রীদের নিয়ে এই ধরনের নকআউট ফুটবল প্রতিযোগিতা এই প্রথম। গত বছর শুরু হওয়া এই উদ্যোগ এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। এই প্রতিযোগিতা নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজক ও প্রশিক্ষক চন্দন পাল বললেন,
2: স্কুলে 29 আগস্ট ক্রীড়া দিবস, এখানে এই দিনটি 2012 সাল থেকে আমাদের ভারত সরকার নিজের ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে যেহেতু ওনার জন্মদিন 12 তারিখ সেই দিনটাকে আমাদের ক্রীড়া দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে 29 আগস্ট থেকে। এবং আমরা আমাদের পক্ষ থেকে গ্রাসরুট ফুটবল কিট তুলে ধরার জন্য সেদিন 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলাম নন্দঝড় হাই স্কুল প্রাঙ্গনে। গ্রাসরুট ফুটবল বলতে যেটা বোঝায় 6 থেকে 12 বছরের ছেলে মেয়েদের জন্য টুর্নামেন্ট, কেননা এই 6 থেকে 12 যারা আসলে ফুটবল তারা কিন্তু দেশের ভবিষ্যৎ এবং এখান থেকে যদি কোনো ভালো প্লেয়ারকে আমরা আইডেন্টিফাই করে প্রতিনিয়ত তাকে যদি উপযুক্ত প্র্যাকটিস দেওয়া হয় তাহলে ভারতীয় ফুটবল আসতে

0: সেটা পিছিয়ে রয়েছে, খুব দ্রুত সেটা কিন্তু এগিয়ে যাবে। আমি মঙ্গল সাহেব ছাত্র সমাজ নামে একটা একাডেমি চালিয়ে আসছি, যেখানে মূলত মেয়েদের ফুটবলটাই ভালো করে দেখা হয়। আমার একাডেমি থেকে শুধুমাত্র স্পোর্টস কোটায় এখনো পর্যন্ত 24 জন মেয়ে চাকরি পেয়েছে। এমনকি গতকাল আমার একটি মেয়ে নন্দিতা মন্ডল, যে সিনিয়র বেঙ্গল হয়ে ফেলেছে কয়েকবার, গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সমস্ত স্পোর্টসম্যানদের সিলভার ব্রোঞ্জ বা রৌপ্য পদক রয়েছে তাদের দেখে কিন্তু 29 আগস্ট তাদের পুরস্কৃত করা হয় নগদ 1 লক্ষ টাকা এবং বেশ কিছু প্রতিযোগীদের সরাসরি চাকরির একটা ব্যবস্থা করে দিয়েছে। তো এক্ষেত্রে স্পোর্টস এর অবশ্যই ভীষণ ভীষণ গুরুত্ব রয়েছে। যদি সার্টিফিকেট থাকে তাহলে শুধু অর্থ নয় এবং চাকরিও পাওয়া যাচ্ছে।
1: সারা ভারতবর্ষের সঙ্গে শিলিগুড়িতেও 4 সেপ্টেম্বর শুক্রবার ইসকন মন্দিরে জন্মাষ্টমী উৎসব পালিত হলো অত্যন্ত সাড়ম্বর ও ভক্তিভরে। এই উৎসবে ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। শিলিগুড়ির ইসকন মন্দিরে সকাল থেকেই প্রচুর ভক্ত সমাগম ঘটে এই উৎসবের দিনে। ছোট ছোট ছেলে মেয়েরা রাধা কৃষ্ণের সাজে এই দিন উপস্থিত হয়েছিল মন্দির চত্বরে। এই উৎসব নিয়ে শিলিগুড়ির ইসকনের প্রধান নন্দকুমার প্রিয়দাস জানান,
2: অত্যন্ত আনন্দের বিষয়ে মা ধুমধাম করে সারা বিশ্বের সাথে সাথে শিলিগুড়িতে উদযাপিত হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব। অগণিত ভক্ত এসেছেন দর্শন করার জন্য। 4:30 সময় মঙ্গলা আরতি ছিল, 7:30 সময় কৃষ্ণের লীলা কথা পরিবেশন করেছিলেন নাদি গোপাল প্রভুজি, যিনি মায়াপুরীতে এসেছেন। 8:30 সময় ভগবানের রাজবেশ দর্শন হলো, যে পোশাক বৃন্দাবন থেকে এসছে এবং সারা সিংহাসন যেন একদম নববৃন্দাবনের মতো সাজানো হয়েছে। 8:30 থেকে 1:30 পর্যন্ত 50,000-এরও বেশি ভক্ত দর্শন এবং পুজো, অনেক ভক্ত পুজো দিয়েছেন এবং সর্বোপরি সকালে দর্শন করেছেন।
1: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব 5 সেপ্টেম্বর শনিবার শিলিগুড়ির ডিজেল লোকো শেড এবং শিলিগুড়ি স্টেশন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি চলমান গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়ন কাজ, যাত্রী সুবিধা সংক্রান্ত প্রকল্প এবং পরিচালনগত দক্ষতা বৃদ্ধি ও যাত্রীদের সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে গ্রহণ করা অন্যান্য পদক্ষেপগুলির পর্যালোচনা করেন। পরিদর্শনকালে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য কার্যালয় ও কাটিহার ডিভিশনের বরিষ্ঠ আধিকারিকরা জেনারেল ম্যানেজারের সঙ্গে উপস্থিত ছিলেন। 16 আগস্ট অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ শিলিগুড়ি শিক্ষা জেলা সম্মেলন বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হলো। শিলিগুড়ি শহরের দীনবন্ধু মঞ্চে আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু শিক্ষক শিক্ষিকা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের অর্থ ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিধায়িকা শিখা চ্যাটার্জি। এই সম্মেলন নিয়ে শিক্ষক তপন কুমার মন্ডল বলেন,
3: আমি তপন কুমার মন্ডল, তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের শিক্ষক। আমাদের যে সাংগঠনিক বৈঠকটি হলো সেটা হচ্ছে শিক্ষক সংগঠনের বৈঠক, ABRSM। ABRSM মানে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের জলপাইগুড়ি শিলিগুড়ি যে জেলা শিক্ষা জেলা, সেই শিলিগুড়ি শিক্ষা জেলার এই বৈঠকটি সম্পন্ন হলো। আমাদের যে শিক্ষক সংগঠন ABRSM তার রাজ্য কমিটির সম্পাদিকা কাকলি দি উপস্থিত ছিলেন, সাথে উজ্জ্বলদা যে কমিটির সম্পাদক উজ্জ্বলদা উপস্থিত ছিলেন। এবং
1: হ্যাঁ, এই যে শিক্ষানীতি নিয়ে আপনারা নিশ্চয়ই আলোচনা করেছেন, আগামী দিনে বা বর্তমান পরিস্থিতিতে আমাদের নতুন সরকার যে গঠন হয়েছে এবং যে শিক্ষানীতি আপনারা অবলম্বন করতে চাইছেন, সেই পরিপ্রেক্ষিতে আপনারা কি বা বিষয়গুলো উল্লেখ করে?
3: সমগ্র পশ্চিমবঙ্গে বিগত 15 বছরের শিক্ষায় চরম দুর্দিন এসেছে। আমরা জানি যে বিদ্যালয় বিদ্যালয়ে প্রচুর পরিমাণে শিক্ষকের ঘাটতি আছে, তারপর শিক্ষার মান যথেষ্ট নেমে গেছে, শিক্ষাক্ষেত্রে প্রচুর দুর্নীতি। তো এই সামগ্রিক বিষয়গুলো সেখানে চর্চা হয় যে বিদ্যালয়ে 35:1 যে শিক্ষক রেশিও, সেই শিক্ষক রেশিওতে শিক্ষক নিয়োগ যেন হয়, তার জন্য সরকারের কাছে সেই আবেদন রাখা, সেই প্রস্তাব রাখা, অতি সত্বর যেন সেই নিয়োগ সংক্রান্ত যাবতীয় পদক্ষেপগুলো সরকার পক্ষ থেকে।

0: সেই কেন্দ্রীয় শিক্ষানীতি আমরা চাইছি অতি সত্বর পশ্চিমবঙ্গে সক্ষেত্রে লাগু হোক। এবং আমরা জানি যে 2020 শিক্ষানীতির যে সুফল সেখানে পশ্চিমবঙ্গে যেন কোন রকম ভাবে বাদ না যায়, এবং সেটা আমরা আমাদের দৃঢ় বিশ্বাস যে বাদ যাবে না, এবং সুন্দরভাবে সেই শিক্ষানীতি যদি আমাদের প্রয়োগ হয়ে যায় তাহলে শিক্ষার মান যে নেমে গেছে সেখান থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবো আমরা। এতদিন আমাদের যে ইতিহাস পড়ানো হতো, সেই মোগল ইতিহাস, পাঠান ইতিহাস, তুর্কি ইতিহাস, শুধু আমাদের পরাজয় দিয়ে ভর্তি থাকতো ইতিহাস বইয়ের মধ্যে, আমাদের গৌরব গাথা আমাদের ভুলে দেওয়া হয়েছে, আমাদের কাছে মেরুদণ্ড দুর্বল করে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে, ছোট ছোট বাচ্চাদের মধ্যে, যে আমাদের যে বীরত্বের কাহিনী সেখানে বীর চিলারায়ের মতো একজন বীর যোদ্ধার কাছে মোগলরা যে পরাহত হয়েছে কোনো মতে, সেখানে গিয়ে মোগলরা পরাক্রম দেখাতে পারেনি, আমাদের ইতিহাসে কোথাও সেটা উল্লেখ নেই। বা চোল রাজবংশ চোলেদের যে নৌক্ষেত্রে পারদর্শিতা বা বাণিজ্যিক পারদর্শিতা, সেখানে আমরা যদি জানি সেই সময় যে সামুদ্রিক যে বাণিজ্য, সেই বাণিজ্যে চোলেদের যে দক্ষতা সেগুলো ইতিহাসের মধ্যে আমাদের পড়ানো হয় না, তো এই বিষয়গুলোকে তুলে ধরা আমরা এরকম শিক্ষাক্ষেত্রে 2020 শিক্ষানীতির যে সিলেবাস কমিটি, তারা যেমন করে সেই সিলেবাসটাকে সংশোধন করে আমাদের কাছে প্রকৃত গৌরবকে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরবে সে বিষয়ে আমরা আগ্রহ রাখছি।
1: সরকারি স্কুলের সঙ্গে বেসরকারি স্কুলে একটা সবসময় বাবা মায়েদের মধ্যে দ্বন্দ্ব চলে যে কোথায় ভর্তি করব, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে বলছি, সেই ক্ষেত্রে আপনারা কি কোনো রূপরেখা দান করতে পেরেছেন যেখানে বাবা মা খুব স্বচ্ছন্দ ভাবে এতদিন যেখানে ICSE বা CBSE তে পাঠাতেন বাচ্চাদের সরকারি স্কুলে, এবার তারা সেই দিকে এগিয়ে যাবেন, সেইখানে ভর্তি করার কথা চিন্তা করবেন, পরিকাঠামো ভাবে কতটা আমাদের বা সরকারি স্কুলগুলো এখন উপযুক্ত হবে বাচ্চাদের শিক্ষাদানে?
0: হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমরা খুব ভাবছি, বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি, কারণ যদি শিক্ষার্থী না থাকে তাহলে বিদ্যালয় কি করতে থাকবে? এবার সব শিক্ষার্থী যদি প্রাইভেট স্কুলে চলে যায় তাহলে সরকারি স্কুলগুলো ঝাঁপ বন্ধ করে দেওয়ার উপক্রম হবে, তো এই বিষয়ে একমাত্র দায়িত্ব পালন করতে পারবেন, সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন শিক্ষকরা এবং পাশাপাশি অভিভাবকরা। এই অভিভাবক এবং শিক্ষক শিক্ষক এই দুপক্ষেরই যুগ্ম উদ্যোগের মধ্যে দিয়ে কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে। আমরা জানি যে এতদিন ধরে যে শিক্ষা আমরা গ্রহণ করে এসেছি, আমরাও একসময় শিক্ষার্থী হিসাবে শিক্ষা গ্রহণ করে এসেছি এবং সেটা সরকারি স্কুল থেকে শিক্ষা গ্রহণ করেছি, কিন্তু আজকে যে ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে যে সবাই তার বাচ্চাদের প্রাইভেট স্কুলে পাঠাচ্ছে, তার কারণ সরকারি স্কুলে কোনো না কোনো একটা জায়গাতে তারা ভরসা রাখতে পারছেন না যে সেখানে শিক্ষা ঠিকঠাক দেওয়া হচ্ছে না, বা সেখানে কোথাও গিয়ে তার সন্তানটির তিনি ইনসিকিউর ফিল করছেন। তো ওই জায়গাগুলোকে বুঝে সেই জায়গাগুলোকে ঘাটতি পূরণ করে প্রত্যেকটা স্কুল যেন ভরসার জায়গা হয়, অভিভাবককে যেন সেই স্কুলে পাঠানোর পর তারা নিশ্চিন্ত থাকতে পারেন যে না, আমার বাচ্চাটাকে আমরা ঠিক জায়গায় পাঠিয়েছি, তার কোনো অসুবিধা সেখানে হবে না এবং সেখানে গিয়ে সেই বাচ্চাটা সঠিক শিক্ষা লাভ করবে। আমি এইটুকু বিশ্বাস করি যে সরকারি স্কুলে যে শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের যে মান এই বিষয়ে কোনো প্রশ্ন নেই। বেসরকারি এবং সরকারি দুটো ক্ষেত্রে যদি আমরা তুলনা করি তাহলে তুলনা করলে বলতে পারবো যে যথেষ্ট যোগ্য শিক্ষক সরকারি স্কুলে রয়েছেন এবং এই তো ভালো ভালো শিক্ষক রয়েছেন, যে তারপরে কেন সেই স্কুলে ভরসা করা যাবে না? তার মানে সেখানে একটাই বিষয় ঘাটতি থাকতে পারে, সেটা হচ্ছে যে ছাত্র শিক্ষকের যে সম্পর্কের জায়গাটা, সেই সম্পর্কের জায়গাটা হয়তো কিছুটা শিথিল হয়েছে, অর্থাৎ মানসিকভাবে শিক্ষকরা যদি আর একটু উদ্যমী হয়ে ওঠেন তাহলে সেই জায়গাটাতে সম্পূর্ণ ঘাটতি পূরণ হয়ে যাবে এবং আমরা বদ্ধপরিকর এই জায়গাটা ফিরিয়ে নিয়ে আসার জন্য। তার জন্য যতখানি শ্রম দেওয়া দরকার, তার জন্য যেভাবে সামাজিক সচেতনতা থেকে শুরু করে শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা থেকে শুরু করে যাবতীয় কাজ আমরা করব। আর আমাদের যে শিক্ষক সংগঠন, সেই শিক্ষক সংগঠনের যে মোটো, সেখানে বলা আছে রাষ্ট্রহিতে শিক্ষা, শিক্ষা হিতে শিক্ষক, আর শিক্ষক হিতে সমাজ, অর্থাৎ আমাদের যে শিক্ষা সেই শিক্ষাটাই হবে রাষ্ট্রের কল্যাণের জন্য। আর রাষ্ট্রের কল্যাণের জন্য যদি শিক্ষা আমরা দিই আর সেই শিক্ষার হিতের জন্য থাকবেন শিক্ষকরা, এই বিষয়টা যদি সব অভিভাবককে বোঝানো যায় যে ABRSM এভাবে ভাবছে, এভাবে চাইছে, এতদিন যারা ভাবছে তাদের থেকে ABRSM ভাবনাটা কোথায় আলাদা, তাহলে কিন্তু তারা এই জায়গায় ভরসা রাখতে পারবেন।
2: পশ্চিমবঙ্গ রাজ্যের পর্যটন মন্ত্রী এবং শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ উত্তরবঙ্গের পর্যটনকে পর্যটন পরিকাঠামোর উন্নয়ন, পাহাড়ি অঞ্চলে যানজট নিরসন এবং শিল্পের অগ্রগতিতে বাধা না দিয়ে স্থানীয়

0: চা বাগানগুলিকে সহায়তা করা। বাংলার পর্যটন সম্ভাবনাকে বিশ্ব মানচিত্রে স্থান দেওয়ার লক্ষ্যে কৌশলগত প্রচারমূলক প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। তিনি আকাশবাণীর সঙ্গে কথা বলে জানালেন, মোদি সরকারের 12 বছরের পূর্তি এবছরটা, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এত বড় রদবদল, আপনি এত বড় একটা দায়িত্ব পেয়েছেন, কেন্দ্র এবং রাজ্য সরকারের পথ কতটা উন্মুক্ত হলো কাজ করার পক্ষে?
1: দেখুন, আমার গত 5 বছরের বিরোধী দলের জনপ্রতিনিধি হিসাবে যখন কাজ করেছি, তখন যেটা সব থেকে বড় সমস্যা মনে হয়েছিল সেটা হচ্ছে যে রাজ্য এবং কেন্দ্রের পারস্পরিক সম্পর্ক যত সৌহার্দ্যপূর্ণ হবে সেটা দেশের পক্ষেও মঙ্গলদায়ক, রাজ্যের পক্ষেও মঙ্গলদায়ক। আমাদের দেশে 3 ধরনের তালিকা হয়, একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। রাজ্যের তালিকার মধ্যে সব থেকে বড় জিনিসটা হচ্ছে জমি রাজ্য প্রদান করে, কিন্তু এই ক্ষেত্রে দেখা গিয়েছে যে জমি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রকল্পে রাজ্যের অসহযোগিতা কেন্দ্রের যে উন্নয়নমূলক প্রকল্প সেটাকে আটকে দিয়েছে। আর হচ্ছে কেন্দ্রের সরকার যে প্রকল্পগুলো রাজ্যে তারা শুরু করতে চেয়েছিলেন সেইগুলো কিন্তু এখানে হয়নি, যেরকম বিশ্বকর্মা যোজনা, আয়ুষ্মান ভারত সহ অনেক প্রকল্পগুলো। তো এবার আমরা আশা করছি যে এই প্রকল্পগুলো আমরা রাজ্যের মানুষকে এই এই প্রকল্পগুলো উপহার দিতে পারবো। আর মাননীয় প্রধানমন্ত্রীর এই 12 বছর নিশ্চিতভাবে আমাদের প্রত্যেকের কাছে, ওনার স্লোগানই তো বিকশিত ভারত বিকশিত পশ্চিমবঙ্গের কথা উনি বলেছেন, ফলে ভারত যে আজকে বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে তার একটা বড় কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনা। ফলে সেই চিন্তাভাবনাকে সামনে রেখে দেশ যেমন এগিয়েছে পশ্চিমবঙ্গ সেভাবে এগোবে।
0: অর্থনৈতিক পরিকাঠামো এখানে অনেক নয় ছয় হয়েছে পর্যটন শিল্পে, সেই জায়গাটা কাটিয়ে উঠে আপনাকে একটা চ্যালেঞ্জের মুখে কাজ করতে হবে।
1: দেখুন, যে কোনো সময় চ্যালেঞ্জ হচ্ছে একটা অত্যন্ত আমি বলবো প্রেরণাদায়ক বস্তু যেটাকে নিয়ে মানুষ কাজ করে। সামনে যদি চ্যালেঞ্জই না থাকে তাহলে কাজ করবে আগ্রহ কমে যায়। পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের একটা আমি বলবো যে এতদিন যেভাবে এটা অবহেলিত হয়েছে ভবিষ্যতে থাকবে না, কেন পশ্চিমবঙ্গের মতন পর্যটন মানচিত্র আর কোনো রাজ্যে হয়তো এভাবে নেই। পাহাড় আছে, সমুদ্র আছে, জঙ্গল আছে, ফলে এটাকে পুরোপুরি ব্যবহার করে পশ্চিমবঙ্গের পর্যটনকে বিশ্বের বিশ্বের পর্যটন মানচিত্রে তুলে ধরা হবে।
0: আজকের ডুয়ার্স ডায়েরি এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবার আপনাদের কাছে উপস্থিত থাকব সাপ্তাহিক বিশেষ বিশেষ খবর নিয়ে ডুয়ার্স ডায়েরিতে। এই অনুষ্ঠানটির সঞ্চালনা এবং সাক্ষাৎকার গ্রহণে আমি সোমা মুখোপাধ্যায়, আকাশবাণী, কার্শিয়াং। र भर्खर यहाँ ले सुनुभयो साप्ताहिक रेडियो रिपोर्ट डुअर्स डायरी। र सुनौ केही आधुनिक गीतहरू।

0: টেক্স অর্গানাইজেশন হচ্ছে কই নাকার নহীন সকতা।
1: প্রতিরক্ষা মন্ত্রী বলেন, গত কয়েক বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড হিসেবে এমএসএমই ক্ষেত্রের ভূমিকার কথা তুলে ধরেন প্রতিরক্ষা মন্ত্রী। দেশে প্রতিরক্ষা স্টার্টআপের এক নতুন জোয়ার সৃষ্টি হয়েছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।
0: সাথিয়ো, ভারত মে ডিফেন্স স্টার্টআপ কি এক নই ওয়েভ উঠ রহি হ্যায়। আপনে দেখা হোগা, আজ কুছ বরসো স্টার্টআপস কা নম্বর কিয়া থা অর ইস সময় স্টার্টআপস কা নম্বর বড়কর কিতনা হো গয়া। অর এই স্টার্টআপস ইনোভেটিভ হোনে কে সাথ সাথ এজাইল ভি হ্যায় অর ট্র্যাডিশনাল ডিফেন্স ম্যানুফ্যাকচারিং মডেল কো ডিসরাপ্ট ভি কর রহে হ্যায়। ফান্ডিং, মেন্টরশিপ অর মার্কেট অ্যাক্সেস সে উনকে লিয়ে ডিফেন্স সেক্টর মে অপরচুনিটিজ বড়ি হ্যায়।
1: অনুষ্ঠানে অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন প্রতিরক্ষা সরঞ্জামের বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্যে প্রযুক্তি ব্যবহারের জন্য 13টি উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে 9টি চুক্তি হস্তান্তরিত করা হয়। এছাড়া দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলির উৎপাদন সক্ষমতার মান যাচাইয়ের উদ্দেশ্যে সিস্টেম ফর অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং অ্যাসেসমেন্ট অ্যান্ড রেটিং সামারের সংস্করণের জন্য ডিআরডিও কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ এমটি গয়ার উপর হামলা ভারত কোনোভাবেই মেনে নেবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক, সাধারণ নাগরিক এবং অসামরিক পরিকাঠামোর উপর হামলা ভারত কোনোভাবেই গ্রহণযোগ্য বলে মনে করে না। এই অঞ্চলের আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরাপদ নৌ চলাচল এবং বাণিজ্য প্রবাহ দ্রুত পুনরুদ্ধার করার জন্য ভারত আহ্বান জানিয়েছে। পানামার পতাকাবাহী এই জাহাজটিতে 14 জন ভারতীয় নাবিক ছিলেন। ওমান উপকূলের কাছেই জাহাজটি হামলার শিকার হয়। বিদেশ মুখপাত্র বলেন, তাদের মধ্যে 13 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, একজন এখনো নিখোঁজ।
2: This attack happened off the coast of Oman. It was a Panama flagship on which we had 14 Indian nationals or seafarers, of which 13 have been rescued, and we deeply thank the Omani authorities for rescuing our nationals. One Indian national is missing. Search and rescue operations continue.
1: জৈশে মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের উপর 70 লক্ষ পাকিস্তানি অর্থমূল্যের পুরস্কার ঘোষণার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, পাকিস্তানের এ ধরনের চমক বা বিভ্রান্ত করার প্রচেষ্টা নতুন কিছু নয়। কেবল এমন ঘোষণা না করে নির্দিষ্ট ফলাফল আসতে পারে, পাকিস্তানের উচিত এরকম সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা।
2: हम लोगों ने कई दफा देखा है कि इस प्रकार का आंख में धूल झोंकने वाली हरकत पाकिस्तान करता रहा है। इससे एक स्टेट स्पॉन्सर ऑफ टेरर के नाम पे अनाउंसमेंट करने की जरूरत नहीं है, उनको एक्शन लेना चाहिए, क्योंकि उनको खुद ही पता है कि लोग कहां हैं, उनको अरेस्ट करना चाहिए।
1: ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার ফিলিপ গ্রিন বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান সাফল্যের প্রশংসা করেছেন। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কোয়াড গোষ্ঠীর গুরুত্বের উপর আলোকপাত করেন। হাই কমিশনার গ্রিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে বিশ্বমঞ্চের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করে তাদের কূটনৈতিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। যমুনা নদীর পুনরুজ্জীবনের লক্ষ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লির মুখ্যমন্ত্রীরা আজ কিষাও বহুমুখী বাঁধ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, এই প্রকল্পের কাজ শেষ হলে তা ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করবে। তিনি জানান, এই প্রকল্পকে জাতীয় প্রকল্প ঘোষণা করা হয়েছে। প্রকল্পের আর্থিক ব্যয়ের প্রায় 90% কেন্দ্র এবং বাকি 10% সংশ্লিষ্ট রাজ্যগুলি বহন করবে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মহিলাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে আজ ত্রিপুরার আগরতলায় যশোদা এআই এর উপর একটি প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা এআই এর ক্রমবর্ধমান গুরুত্বের কথা তুলে ধরেন। অনিচ্ছা সত্ত্বেও কোনো ধর্ষিতা নারীকে মাতৃত্বের দায়িত্ব গ্রহণে বাধ্য করা তার মর্যাদাপূর্ণভাবে বেঁচে থাকার অধিকারের গুরুতর লঙ্ঘন বলে দিল্লি হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে। 30 সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হওয়া সত্ত্বেও গর্ভাবস্থা অবসানের জন্য 15 বছর বয়সী এক ধর্ষিতা কিশোরীর করা আবেদনের প্রেক্ষিতে আদালত একথা বলে। ঘটনাটিকে দুর্ভাগ্যজনক ও বেদনাদায়ক হিসেবে অভিহিত করে বিচারপতি মধু জৈন বলেন, একজন নারী মা হতে চান কিনা সে বিষয়ে কেবল তারই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা জাতীয় পুষ্টি মাস। পশ্চিমবঙ্গের মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের সরকারি সম্প্রচার মাধ্যম দূরদর্শনের 67তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ পালন করা হচ্ছে।

0: পরিক্রমায় এটি তথ্য প্রচার, সাংস্কৃতিক সংরক্ষণ এবং জাতীয় সংহতি রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। বর্তমানে স্যাটেলাইট ও ডিটিএইচ পরিষেবার মাধ্যমে এটি দেশের প্রায় সকল মানুষের কাছে পৌঁছে গেছে। 1959 সালের 15ই সেপ্টেম্বর দূরদর্শন ভারতে টেলিভিশন সম্প্রচারের নতুন যুগের সূচনা করে। তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম সম্প্রচার কর্মসূচির উদ্বোধন করেন। 1975 সাল পর্যন্ত এটি অল ইন্ডিয়া রেডিওর অংশ হিসেবেই পরিচালিত হতো। 1976 সালের 1 এপ্রিল অল ইন্ডিয়া রেডিও থেকে আলাদা হয়ে দূরদর্শন তার সম্প্রচারের জন্য পরিচালনগত স্বায়ত্তশাসন পায়। 35টি স্যাটেলাইট চ্যানেল ও 66টি স্টুডিও কেন্দ্রের বিশাল নেটওয়ার্কের মাধ্যমে দূরদর্শন বর্তমানে 24টিরও বেশি ভাষায় অনুষ্ঠান প্রচার করে চলেছে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 151তম জন্মদিনটি আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরাজেয় কথাশিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সমাজ মাধ্যমে এক বার্তায় জানান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন রচনা বহু দেশীয় এবং বিদেশি ভাষায় অনূদিত হয়েছে। এর পাশাপাশি সমাজ সংস্কার, মহিলাদের অধিকার এবং জাতীয়তাবাদের প্রতি তার অঙ্গীকার পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ওড়িশায় আজ কৃষি উৎসব নোয়াখাই পালিত হচ্ছে। নোয়াখাই উৎসব নতুন ফসল তোলার মরশুমের সূচনাকে চিহ্নিত করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এইডস রোগাক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা ক্ষেত্রে সহায়তার জন্য বতসোয়ানার জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে ভারত আজ সেদেশে 10 টন অ্যান্টি রেট্রোভাইরাল ওষুধ পাঠিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, এই পদক্ষেপ দক্ষিণী বিশ্ব বা গ্লোবাল সাউথের অংশীদার দেশগুলির সঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা মজবুত করার বিষয়ে দেশের প্রতিশ্রুতিকেই পুনর্ব্যক্ত করে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICT-2 আজ ঢাকায় জুলাই অভ্যুত্থান চলাকালীন হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন মন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের দ্বিতীয় ট্রাইব্যুনাল আজ এই রায় ঘোষণা করেন। মামলার সাজাপ্রাপ্ত অন্যান্যরা হলেন AFM বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজল শামস পড়শ, মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল, মোহাম্মদ সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালি আসিফ ইনান। আওয়ামী লীগ এই সিদ্ধান্ত দর্থহীন প্রত্যাখ্যান করেছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে 46তম আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াড। উজবেকিস্তানের সমরখান্দে বিশ্ব দাবা নিয়ামক সংস্থা ফিডে আয়োজিত প্রতিযোগিতা চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। দুই বিভাগে ওপেন এবং মেয়েদের ক্ষেত্রে গতবারের চ্যাম্পিয়ন ভারত আবারও নামছে শিরোপা দখলের লড়াইয়ে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের সামরিক বাহিনী, DRDO এবং শিল্পক্ষেত্রের মধ্যে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমেই প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন সম্ভব। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ MT গয়ার উপর হামলা কোনোভাবেই মেনে নেবে না ভারত, স্পষ্ট বার্তা দিল বিদেশ মন্ত্রক। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: समाचारपछि पुनः एकपल्ट स्वागत जनाउँछौँ श्रोताहरूलाई एफएम 103.5 मेगाहर्जको तरङ्गमा आकाशवाणीको खरसाङ केन्द्रबाट। श्रोताहरू, अब प्रस्तुत गर्नेछौँ भुटानी कार्यक्रम। आजको भुटानी कार्यक्रममा सुन्नुहुनेछ भुटानी गीत।